0: ব্যবহার করি। ওরা আছে আবরুতে খোটে দিন ধরে ছাওয়া ছাওয়া খেলা শরম নেই মাঠে তোরা। আচ্ছা থামিয়ে যাইস, তোর গামা দুরস্ত নাই, তোর ফাঁকা তুমি হুস্কর লাগি তোরা।
1: আর যারা হুস্কর লাগালে আমি কাই তোদের সাউকারিতে দেড়া লাগত নাই। আমচা মায়বাপ জনতা জনার্দন আহে, আর তোচ আজ খরা খোটাচা নিকাল দেনার আহে। কায় মায়বাপ,
0: হ্যাঁ